0: আর্বরিটাম এণ্ড ক্রাফ্ট সেন্টারের পৰা ওয়াকাথনের আয়োজন করে। কেন্দ্রটির অনুষ্ঠান কার্যবাহী প্রদীপ রংফারে এই কার্যসূচীর শুভারম্ভ করে। আইপিএল ক্রিকেট প্রতিযোগিতা যোৱা নিশা লক্ষ্ণৌর অটল বিহারী বাজপেয়ী একনা ষ্টেডিয়ামত অনুষ্ঠিত এখন বর্ষাবিঘ্নিত খেলত লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুক 9 রানত পরাস্ত করে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুয়ে 213 রানের বিজয় লক্ষ্যে খেল আরম্ভ করে নির্ধারিত 19 ওভারত 6টা উইকেটের বিনিময়ত 203 রানহে করবলে সমর্থ হয়। ইয়ার পূর্বে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে প্রথমে ব্যাট ধরার আমন্ত্রণ লাভ করে 19 ওভারত 3টা উইকেট হেরুয়ায় 209 রান সংগ্রহ করে। লক্ষ্ণৌর হয়ে মিচ্ছেল মার্সে 56টা বলত 111 রান করে। বরুণের খেল কেবাবারও বিঘ্নিত হওয়ার ফলত দুইটা দলের খেল 19 ওভারলে হ্রাস করা হয়। ইয়ার পরিপ্রেক্ষিত বাঙ্গালুরুয়ে ডিএলএছ নিয়ম অনুসরণ 213 রানের লক্ষ্য লাভ করে। মিচ্ছেল মার্চক প্লেয়ার অব দ্য ম্যাচ হিসাবে ঘোষণা করা হয়। প্রতিযোগিতাত আজি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামত হবলগিয়া এখন খেলত দিল্লি ক্যাপিটেলস কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অবতীর্ণ হব। খেল সন্ধ্যা 7:30 বজাত আরম্ভ হব। আপনাদের পুয়ার আঞ্চলিক বাতর শুনেছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের পৰা। এতিয়া আহক অরূপ কুমার শর্মার সুতরাং আজি গুৱাহাটীৰ পৰা প্রকাশিত দৈনিক বাতৰি কাকত সমূহৰ প্রথম পৃষ্ঠাৰ মুখ্য বাতৰিত চকু ফুৰাওঁ।
1: পশ্চিমবঙ্গৰ নির্বাচনোত্তৰ হিংসা, খানাপাৰাত নতুন মন্ত্রী হবার শপথ গ্রহণৰ প্রস্তুতি, তামিলনাডুত সরকার গঠনের কুচকাওয়াজৰ বাতৰিয়ে আজি গুৱাহাটীৰ পৰা প্রকাশিত দৈনিক বাতৰি কাকতসমূহৰ প্রথম পৃষ্ঠাত স্থান লাভ কৰিছে। সোমবারে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পাছতে পশ্চিমবঙ্গত নির্বাচনোত্তর হিংসায় ভয়াবহ রূপ ধারণ করেছে। রাজ্যখনের ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথক দুর্বৃত্ত হত্যা করার পাছতে ঠায়ে ঠায়ে বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে। নিয়োগের বার্তা কাকতে নির্বাচনোত্তর হিংসার ভয়ঙ্কর রূপ গুলিবোমাত অগ্নিগর্ভা পশ্চিমবঙ্গ শিরোনামেরে এই বাতৰি প্রকাশ করেছে। ভোটযুদ্ধত পরাজিত হওয়ার পাছতো পদবী এরবলে অস্বীকার করে মমতা ব্যানার্জিয়ে দেশত নজিরবিহীন পরিবেশের সূচনা করার পাছত সাংবিধানিক নিয়ম অনুসরি রাজ্যপাল টি এন রবিয়ে কালি বিধানসভা ভঙ্গ করে। শনিবার রাজ্যখনত নতুন মন্ত্রীসভায় শপথ গ্রহণ করব। প্রতিদিন, দৈনিক অগ্রদূত, দ্য সেন্টিনেল, খবর, দি আসাম জীবন আদি কাকতে এই বাতৰি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। আমার কাকতে মন্ত্রীসভাত থাকিব চমক, স্থান নাপাব পূর্বর একাধিক মন্ত্রী শিরোনামেরে। বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়ার তত্ত্বাবধানত বাজপেয়ী ভবনত কালি অনুষ্ঠিত নতুন মন্ত্রীসভা গঠন সম্পর্কে এখন গুরুত্বপূর্ণ বৈঠকের বাতৰি প্রথম পৃষ্ঠাত স্থান দিছে। উত্তরাখণ্ডের কেদারনাথত তীর্থভ্রমণের গৈ শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার অকাল মৃত্যু খাপতি লওয়া মরিগর পাপড়ি বরদলৈর মৃতদেহ স্বগৃহলে অনার পাছতে অঞ্চলত কালি শোকাকুল পরিবেশে বিরাজ করার বাতৰিটো আন কাকতসমূহের দৈনিক জনভূমি কাকতর প্রথম পৃষ্ঠাত প্রকাশ করা হয়েছে। আহক এতিয়া পুনৰ বাতৰি মাজলৈ উভতি দিয়া যাওঁ।
0: ধন্যবাদ অৰূপ কুমাৰ শৰ্মা। বতৰ বতৰা স্থানীয় বতৰৰ আগলি বতৰা অনুসৰি অহা 24 ঘণ্টাত গুৱাহাটী আৰু ইয়াৰ উপকণ্ঠ অঞ্চলত বতৰ ডাৱৰীয়া হৈ থকাৰ লগতে বিজুলী ঢেৰেকণীৰে 2 এজাক পাতলীয়া বৰষুণ অহাৰ সম্ভাৱনা আছে। আজি গুৱাহাটীৰ তাপমাত্ৰা সর্বোচ্চ 33 ডিগ্ৰী চেলছিয়াছ আৰু সর্বনিম্ন 22 ডিগ্ৰী চেলছিয়াছ হ'ব পাৰে বুলি বৰজৰ আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই আগজাননী দিছে। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে প্ৰধান বাতৰিকেইটা আকৌ এবাৰ। ৰাজ্যত বিজেপি নেতৃত্বাধীন NDA চৰকাৰৰ অহা 12 মে'ত তৃতীয়টো কাৰ্যকালৰ বাবে শপথ গ্ৰহণ। অসম, তামিলনাডু, কেৰালম, পশ্চিমবংগ আৰু পুডুচেৰীৰ পৰা নিৰ্বাচনী আচৰণবিধি প্ৰত্যাহাৰ। দেশৰ আন অংশৰ লগতে অসমতো কাইলৈ জিলা আইন সেৱা প্ৰাধিকৰণৰ উদ্যোগত লোক আদালতৰ আয়োজন। ঢকুৱাখনাৰ মহখুলি চাপৰিত আজিৰে পৰা ঐতিহ্যমণ্ডিত ফাট বিহু উদযাপন আৰু IPL ক্ৰিকেট প্ৰতিযোগিতাত কালি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসর 9 রানত জয়লাভ। এতিয়ার আঞ্চলিক বাতৰি ইমানেই। খন্তেক পাছতেই জিলার রেহরূপ আর দিনের 11 বজাত পরবর্তী বাতৰি শুনিবলৈ পাব।